0: আছে পানি মধু হোশ কি গে যা মুঝে তো তুমি খিচে ফেরিও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড সাম নাইটস নিড নো ওয়ার্ডস Just the right vibe. Sink into the big chill. Only on Big 106.2. The beat of Bollywood.